নমস্কার, আকাশবাণী টুরা মিডিয়াম ওয়েভ নি 243.31 মিটারে, কিলোহার্টজ 1233-এ, কচ অনুষ্ঠান জাসিং প্রচার দংত নাথেম টুকনি মড রং না আনি কান চিকনি নমস্কার।

পরিষ্কার আর হাপাক ভরা পেলে মাননি হাউটু অকত্তায় মনোপিনী 6:30 আরো 40 সেকেন্ড তিনি শুক্রবার সেপ্টেম্বর মাসে নি 25 তারিখ আর আশ্বিন মাস নি 7 দিন নিং নিনি জাসিং অনুষ্ঠান আরম্ভ রেখতু ইয়ে পেলেম করো সারি দিয়া করো সারিয়া দংযোগ নিনি আসল ধন সম্পত্তি দংযোগ নিনি স্বাস্থ্য সোনা বা রূপা রং দংচা ই করসারিও বাক্রমং মহাত্মা গান্ধীয়া শতরং অনুষ্ঠানে ফুই আগুই লিতং তিনি প্রথমে নাপারং নাথেম না মান্না নেপলিন কোসানি হুরাঙে গেসিক চাই চাই সারিয়া দংযোগ প্রেমেম নাং

0: বিনয় কৌশলী হুয়াংয়ে চাই আপনার না মানযোগ তাই অনুষ্ঠানে আপারং না ওয়ার্ল্ড ট্যুরিজম দিন বিষয়ে করবাক না ফুইনি রবিবারে 27 সেপ্টেম্বরে দংযোগ ওয়ার্ল্ড ট্যুরিজম ডে আর ই বছর নি ওয়ার্ল্ড ট্যুরিজম ডে নি 2026 নি থিমা দংযোগ ডিজিটাল এজেন্ডা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু রিডিজাইন ট্যুরিজম ওয়ার্ল্ড ট্যুরিজম ডে আনা প্রত্যেক বছরের 27 সেপ্টেম্বরে মানায়া আর এই দিন পর্যটন দিন হিসাবে মানায়নি শুরু রেখা ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন রং 1980 চন থাকিন এই দিনে মেলা ট্যুরিজম এন্টারপ্রাইজ গভর্নমেন্ট এজেন্সিস আর মেলা অর্গানাইজেশন রং পুরো ইন্টারেস্ট লাইমু ই পর্যটন দিনে মানায়া এই দিনে মেলা ধরনের কম্পিটিশন রঙা রেখা জিঙ্গা কি দংযোগ ফটো কম্পিটিশন পর্যটন বিভাগ নি পুরস্কার আর পাবলিক রঙা ডিসকাউন্ট অফার আর ফ্রি দাঙনি নি অফার হওয়া যাতে মর রং বিসিকা ফুইয়া আর পর্যটন নি বিষয় রিঙা আর যাতে ভাগ লা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে নি উদ্দেশ্য হল দংযোগ যাতে ব্যাগ দেশে নি মর রং রিঙা পর্যটন নি মূল্য আর রিনি সোশ্যাল কালচারাল পলিটিক্যাল আর ইকোনমিক্স ভ্যালু রঙনা ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন রং প্রত্যেক বছরের ব্যাগ মরনা প্রস্তাব হওয়া যাতে সপ্তাহ ওয়ার্ল্ড ট্যুরিজম ডে নি মানায় নিয়ে ভাগ লা যে কোনো দেশের তুমহন
1: আপার অনুষ্ঠান নাথেমনা মান্ত আকাশবাণী চূড়া কেন্দ্র থাকি তাই অনুষ্ঠানে নাথেমনা মান্না সারদা দেবী কৌজনী হুরাঙে গেসেক চাই চাই সারিয়া দংযোগ ব্যাংনি রাসান ব্যাং যে দোযোগ

সারদা দেবী কৌজনি হুরাঙে চারি অপর নাথেমনা মানজো তাই অনুষ্ঠানে আপারং না নাথেমনা হাউত্ত গ্রহণ ওসানি হুরাঙে গেসেক চাই চাই সারিয়া দংজো মুখনা মানজোক জমাঙে আং।

অপর্ণা কৌজুনি হুরাঙে চায় অপর্ণা খেলামান যোগ নিনি জাসিং অনুষ্ঠানী অকট বহুরি ফুই যোগ ফুইনি অনুষ্ঠান রঙে আপার মুং ডবংনি কর হবি মুং ইয়েন টান যোগ স্বপ্নার নমস্কার ইয়া অল ইন্ডিয়া রেডিও টুরা।

প্রশ্ন রোহিত ভারতী কি ৪৭ সাল গ্রেপ্তার ৩ অক্টোবর রোহিত ভারতী পার্টি।

জলজল মঙ্গন প্রোগ্রাম কো খানগে নি আকাশবাণী থুরা সময় দাও দখলা চিবাজু হার সময়ও সাদাম বেড়ং প্রোগ্রাম কো আতানী সময় অংয়াস খাওয়া কলগ্রাম গপা ফাউন্ডেশন ডে কো কলেজ অফ কমিউনিটি সাইন্স নি মানিয়ানি রেডিও রিপোর্ট কো আতাত চেঙ্গেঙা।